গ্রোহং না দ্রোহং না দ্বয়খং না কর্মং না ভর্মং না জন্মং না জাতং না মিত্রং না সত্রং না পিত্রং না মাতং না নেহং না গেহং না কামং না ধামং না পুত্রং না মিত্রং না সত্রং না ভামং লেখং বেখং যোনি স্বরূপং সদা সিদ্ধতা বুদ্ধতা বৃদ্ধ রূপং নহি জান যাই কছু রূপ রেখং কহা বাসতা কো ফির কৌন বেখং কহা নামতা কো কহা কে কহা বে কহা কে বখানো কহে মে না আবে না রোগং না শোকং না মোহং না মাতং না কর্মং না ভর্মং না জন্মং না জাতং দ্বেখং ভেখং যোনি স্বরূপে নমো এক রূপে নমো এক রূপে পরেয়ং পরাপরম প্রজ্ঞা প্রকাশী অছেদং গচ্ছয়া অদ্বয়া বিনাশী না জাতং না পাতং না রূপং না রঙ্গে নমো আদভঙ্গে নমো আদভঙ্গে কিতে কৃষণ সে কীট কোটে উপায় সারে গঢে ফের মেটে বনায় গাধে অভয়াদ অদ্বয় বিনাশী পরেয়ং পরাপরম পূরণ প্রকাশী না আদং না ব্যাধং গাধং স্বরূপে অখণ্ড প্রতাপাদ অচ্ছে বিভূতে না জন্মং না মরণং না পর্ণং না ব্যাধে অখণ্ডে প্রচণ্ডে অদণ্ডে অসাধে না নেহং না গেহং সনেহং সনাথে উদণ্ডে অমণ্ডে প্রচণ্ডে প্রমাথে না জাতে না পাতে না সত্রে না বিত্রে স্বভূতে ভবিক্ষে ভবানে অচিত্রে নারায়ং নরঙ্গং নরূপং নরেখং ন লোভং ন চোভং ভূতং ফেখং ন সত্রং ন মিত্রং ন নেহং ন গেহং সদেবং সদা সর্ব সর্বত্র সনেহং ন কামং ন ক্রোধং ন লোভং ন মোহং যো নিয়চয়াদ অদ্বয় যোহং ন জন্মং ন মরণং ন বর্ণং ন ব্যাধং ন রোগং ন শোকং ভয় নির্বিখাদং অছেদং ভেদং কর্মং কালং খণ্ডং ভণ্ডং প্রচণ্ডং পালং ন তাতং ন মাতং ন জাতং ন কায়ং ন নেহং ন গেহং ন ভর্মং ন ভায়ং ন রূপং ন ভূপং ন কায়ং ন কর্মং ন ত্রাসং ন ব্রাসং ন ভেদং ন ভর্মং সদেবং সদা সিদ্ধ বিরদং স্বরূপে নমো এক।